আরো নে বংশী বাবু, ও কল জো থা কল রহা হোগা, আগে কি সোচ ক্যা হোগা, আরে কল জো থা কল রহা হোগা, আগে কি সোচ ক্যা হোগা, টুটি পুরানি ঢপলি পে তু কল কা মরসিয়া মত গা।